মহান মনীষী স্বামী বিবেকানন্দের কথায় উঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না, অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি আপনার

বন্ধুরা, যোগ দিবস উপলক্ষে আলোচনা করব মেনোপজ এবং যোগব্যায়াম নিয়ে। মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক পর্যায়, যখন মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত 45 থেকে 55 বছরের মধ্যে এই পরিবর্তন দেখা যায়। মেনোপজের সময় অনেক নারী অতিরিক্ত ঘাম, অনিদ্রা, মেজাজের পরিবর্তন, উদ্বেগ এবং ক্লান্তির মতো সমস্যার সম্মুখীন হন। এসব পরিবর্তন শারীরিক ও মানসিক

সঠিকভাবে প্রভাব ফেলতে পারে। এই সময়ে যোগব্যায়াম অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। বিভিন্ন আসন যেমন বদ্ধকোণাসন, মার্জারি আসন, শবাসন এবং সহজ স্ট্রেচিং শরীরকে আরাম দেয় ও পেশির টান কমায়। প্রাণায়াম ও ধ্যান মাসিক চাপ কমিয়ে মনকে স্থির রাখে। যোগব্যায়াম হরমোনজনিত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করে এবং ঘুমের মান উন্নত করে। নিয়মিত অভ্যাস করলে আত্মবিশ্বাস বাড়ে এবং এই নতুন জীবনের পর্যায়কে ইতিবাচকভাবে গ্রহণ করা সহজ হয়। মেনোপজ কোনো রোগ নয়, এটি জীবনের একটি স্বাভাবিক অধ্যায়, আর যোগব্যায়াম সেই অধ্যায়কে আরও স্বাস্থ্যকর, স্বস্তিদায়ক এবং সুখময় করে তুলতে সাহায্য করে।

বন্ধুরা, গত 12 বছরের উন্নয়নে অন্যতম বড় অধ্যায় হল ডিজিটাল বিপ্লব। প্রযুক্তির ব্যবহার আজ শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি শুরু হওয়ার পর সরকারি পরিষেবাগুলি ধীরে ধীরে অনলাইনে আসতে শুরু করে। আজ জন্মসনদ থেকে পেনশন, ব্যাংকিং থেকে কর প্রদান, অসংখ্য কাজ মোবাইল ফোনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআই একটি বড় সাফল্য। ছোট দোকান থেকে বড় ব্যবসা সর্বত্র এখন কিউআর কোড স্ক্যান করে অর্থ লেনদেন করা হচ্ছে। এর ফলে স্বচ্ছতা ও গতিশীলতা দুটোই বেড়েছে। বর্তমানে 5G প্রযুক্তির প্রসার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার এবং ডিজিটাল শিক্ষা দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে। করোনা মহামারীর সময় অনলাইন শিক্ষা ও টেলিমেডিসিনের মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। ডিজিটাল ভারতের এই যাত্রা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি সাধারণ মানুষের জীবনকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করার এক সফল উদ্যোগ।

এখন কথা বলবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের স্বাস্থ্য নিয়ে। ভিটামিন এ পাওয়া যায় গাজর ও শাক থেকে, যা চোখ ও ত্বক ভালো রাখে। ভিটামিন বি পাওয়া যায় ডাল, কলা এসব থেকে, যা শরীরে শক্তি দেয়। ভিটামিন সি পাওয়া যায় লেবু, আমলকি ইত্যাদি থেকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ডি পাওয়া যায় রোদ, দুধ এসব থেকে, যা হাড় মজবুত করে। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ, তিল এসব থেকে, যা হাড় শক্ত করে। এবং আয়রন পাওয়া যায় পালং শাক, খেজুর এইসব থেকে, যা রক্ত বৃদ্ধি করে। খাবারই ওষুধ, ঠিকভাবে খেলে শরীর নিজেই সুস্থ থাকে। বন্ধুরা, শুনে নেব আরও একটি গান।

অনেক মহিলাই আজকাল মাসিক অনিয়মের সমস্যায় ভুগছেন। কারণগুলি হলো স্ট্রেস, হরমোন সমস্যা, অনিয়মিত জীবনযাপন। এর জন্য চাই নিয়মিত ঘুম, যোগব্যায়াম এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। তিল, মেথি, পেঁপে, আদা এগুলি প্রতিদিনের খাবারে রাখলে ভালো। চলুন তাহলে শোনা যাক আরও একটি গান।

এখন রয়েছে মহিলাদের জন্য কিছু কিচেন টিপস। ভাত ঝরঝরে করতে লেবুর রস দিন। দুধ উথলে পড়া আটকাতে পাত্রে জল লাগান। বন্ধুরা, ধনে পাতা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই সেটিকে কাগজে মুড়ে ফ্রিজে রাখুন। এই ছোট ছোট টিপসগুলি কাজকে অনেক সহজ করে তোলে।

অনেক মহিলাই আছে ঘরের কাজের সাথে কিচেন গার্ডেন করেন, তাদের জন্য বলি টবে টমেটো লঙ্কা ধনেপাতা পুদিনা চাষ করুন, রোদ বাতাস নিশ্চিত করুন, খুব বেশি রোদ পেলে গাছ নষ্ট হয়ে যাবে, সবজির খোসা দিয়ে সার তৈরি করুন, নিজের হাতে গড়া বাগান স্বাস্থ্য আর আনন্দ দুটোই দেয়।

বন্ধুরা, আমরা প্রতিদিন সবার জন্য এত কিছু করি, কিন্তু নিজের জন্য সময় রাখা খুবই জরুরি। নিজেকে ভালোবাসুন, আপনি আপনার শক্তি।

বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের সান্ধ্য বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।